0: আনি আমি বাক্স মইতে রাইখা যাইছি ফুলের মালাও খানি
1: Sur la rivière Balachwar, Bangladesh.
2: No woman no cry. No woman no cry. No woman no cry. No woman no cry.
3: Radio Octopus.